তিনরিক নেনহি হেক ইনকাহি এ আতক সাত হয় দে হাঙি তেলে তেনে তাহলে লঙা তিনক এ আলাহা নে তিনরিক নেনহি হেক ইনকাহি এ আতক সাত গিরানে হা আংহি তিনক নদী কক কেনেডি থমাস

0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। अब सुनिए बांग्ला कार्यक्रम।
1: नमस्कार बंधुरा, आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে আপনারা এখন শুনবেন বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনে নেব গৌতম বুদ্ধের এই মহান বাণী। তিনি বলেছেন, স্বাস্থ্য হল সর্বশ্রেষ্ঠ উপহার, সন্তুষ্টি হল শ্রেষ্ঠ সম্পদ এবং বিশ্বস্ততা হল শ্রেষ্ঠ সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, এই বাণী দিয়েই শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আজ অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধারা এবং সঙ্গে রয়েছে কিছু বিশেষ কথা। এবারে বলবো আজকের বিশেষ দিনটি সম্পর্কে অল্প কিছু কথা। আজ ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে, আন্তর্জাতিক সমান বেতন দিবস। প্রতি বছরই 18ই সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়ে থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2019 সালে এই দিবসটি ঘোষণা করেছিল। নারী ও পুরুষের মধ্যে বেতনের বৈষম্য যাতে দূর হয়, সেটাই হলো আজকের এই দিনের মূল উদ্দেশ্য। একই মানে কাজের জন্য নারী ও পুরুষ যেন সমান পারিশ্রমিক পান তা নিশ্চিত করা। বিশ্বজুড়ে নারী শ্রমিকরা পুরুষের তুলনায় গড়ে কম পারিশ্রমিক পান। সামাজিক কুসংস্কার, মাতৃত্বজনিত পেনাল্টি এবং কর্মক্ষেত্রে বৈষম্যের কারণে এই ব্যবধান যাতে আর তৈরি না হয়, সেই জন্যই আজকের এই দিনটি পালনের মুখ্য উদ্দেশ্য। এবারে বলবো আবহাওয়ার খবরাখবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী জানানো হয়েছে যে দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জানানো হয়েছে যে তারা যেন 21শে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে না যায়, কারণ ঝোড়ো হাওয়ার গতি 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় থাকবে, যার ফলে সমুদ্র অশান্ত থাকবে। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তাও জারি করা হয়েছে। এবারে বলবো জলযান সংক্রান্ত কিছু খবরাখবর। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে রঙ্গোত ভায়া স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই দুপুর 12টা নাগাদ শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6টা বেজে 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই সকাল 8টা 30 মিনিটে শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমে ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টা বেজে 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই সকাল 8টা 45 মিনিটে স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমে ফেরত যাত্রা করবে। শুনছিলেন জলযান যাত্রা।

তা সম্পর্কিত কিছু সূচনা। বন্ধুরা, এবারে বলবো জেন্টস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। হ্যাঁ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল বন্ধুদের জন্য রইল এক দারুণ আহ্বান। আপনার কাছে কি কোনো গল্প আছে যা বিশ্বের সামনে তুলে ধরতে পারে আমাদের দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং অনন্য বৈশিষ্ট্য? তাহলে আপনার জন্য এসেছে জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতের যৌথ উদ্যোগে। আপনার ক্যামেরায় তুলে ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলিকে, প্রদর্শন করুন এখানকার সংস্কৃতি, এখানকার ঐতিহ্য, পর্যটন, লোকজীবন, স্থানীয় কাহিনী এবং আমাদের কাছে পৌঁছে দিন আপনার দ্বীপের গল্প। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য 50,000 টাকা, রাজ্য স্তরে 2 লক্ষ টাকা আর জাতীয় স্তরে রয়েছে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপে নিবেদন করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করুন এবং আপনার ভিডিও জমা দিন। ভিডিওটি জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ভিডিওটি হতে হবে 3 মিনিটের মধ্যে। আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি। বন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রীবিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের সীমা 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই শ্রীবিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রীবিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রীবিজয়পুরমেই জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রীবিজয়পুরমে যোগাযোগ করুন। এবারে আমরা চলে যাব রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধারায়। রবীন্দ্রনাথের গান শিক্ষিত ও রুচিমান বাঙালির প্রাণের সম্পদ, আর এ কথাটি একেবারে সত্য। বাঙালির গানের যা কিছু শ্রেষ্ঠ সম্পদ, ঐশ্বর্য বলে বিবেচিত, তার সব কিছুই আছে কবিগুরুর গানে, এবং তার চাইতেও হয়তো অনেক বেশি কিছু আছে। কবিগুরুর গানে বাণী আর সুরের মধ্যে এক অসাধারণ মেলবন্ধন রয়েছে।

তার গানের প্রসঙ্গে সাধারণভাবে কথার গুরুত্ব যেমন, তেমনি সুরের মন্ত্রগুণে মানুষের মন মুগ্ধ হয়ে যায়।

আর গানের বাণী বা কথা যে কতদূর গুরুত্বপূর্ণ তা অল্প কিছু কথায় বোঝানো একেবারেই শক্ত। তবুও বলা যায় তার গান ও কবিতা যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে নেয়। তিনি তার কবিতা গানে ঋতু পরিবর্তনের এই যে আসা যাওয়া সব কিছুকেই খুব সুন্দরভাবে জায়গা দিয়েছেন। যেমন গ্রীষ্মের প্রখর তাপে তাপিত ক্লিষ্ট পৃথিবীর কথা, তেমনি বর্ষার সজল সবুজের কথা, আবার ঠিক তেমনি বসন্তের প্রকৃতির পরিবর্তনের কথা। এইভাবে তিনি তার অসাধারণ গুণের পরিচয় রেখে গেছেন আমাদের কাছে।

তিনি অজস্র না হলেও বেশ কিছু বর্ষার গানও লিখেছিলেন, যেই গান আমাদের মনকে একেবারে বিচলিত করে তোলে।

যে গান আমাদের হৃদয় স্পর্শ করে, আমাদের হৃদয়কে আনমনা করে তোলে, ব্যাকুল করে তোলে। কখনো বা পুরনো ফেলে আসা স্মৃতি যেন পিছু টানে, তেমনই কিছু বর্ষার গান তিনি রেখে গেছেন আমাদের জন্য। তার প্রথম বর্ষার গান শাওন গগনে ঘোর ঘনঘটা, এবং তার শেষ বর্ষার গান হল শ্রাবণের বাড়িধারা বহিছে বিরাম হারা। এর মধ্যে প্রায় 150 বর্ষার গান তিনি রচনা করেছিলেন। তার রচিত বর্ষার গানে একটা বিরহের ভাব ফুটে ওঠে, আর বিরহ প্রেমেরই অনুষঙ্গ। বিরহ ছাড়া যে প্রেমের কল্পনাই করা যায় না।

0: Broadcasting through Prasar Bharati proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast, or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality, and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level, and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India. Because every district has a story worth telling.
1: বন্ধুরা, এর সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনন্যা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
2: আবি আপ বাংলা কার্যক্রম শুন রহে থে, ইয়ে আকাশবাণী কা শ্রী বিজয়পুরম কেন্দ্র হে। এস সময় সন্ধ্যা কে 6 বজে হ্যাঁ। আব আপ শুনেঙ্গে কৃষি জগৎ কার্যক্রম।